যে দামি অলি দিকে দিলে ওনাতে যা ও গেমু গে গাতে গামিলে ছমো এলে যাই যা এ হিথা হাসা পিবি দিয়ালিলি চেছে অলি হাতে দেখে হালা ছমো হু মিখা আখো ছে দাগা গা গা পি গা হাসা পি বা চোচবি গা হানে দেখে ছে গা হিসে গা গা দিলে ছমো থা হু পি গে হাসা পি গে দি ছমো থা ও দি যা গে সি ফুস থা দি বিয়েলে ফাগুটিমা তুমা গা নামা খিবি ছমোথা হুপি হাসা পি গে গা শিউ সি দেহা ফুবি অখ হি ছি নিফু ফাবিলে ছমোথা হুপি হাসা পি গে দা গা শিউ নিহা খো তে ফো তে কালিলিবি অ গা থা গা গা গা গা পিলে ছমোথা হুপি হাসা পিবি গা গা তে কেলা জ ছিপো বি গা তে ফে তে মা ফে বি ছানিলে তি ছি বি আখা অহ তে যা অ পি আইলে ছানিলে তি ছি জ নিহা ফো তে ফো তে কালিলিবি অ গা ছমোথা হুপি হাসা পিবি গা তে হু ফু গা গা পি অ সি তে গু গা তে পিবি তে আলিলি চে চে অ নি খা দে তে কে নিহিলে নি ছি খো তা তে লে সে তে যা তে খোলিলি গা ফো তে বা বা গা হি হি হা বা বা জুতো লা লে নিহা ফো তে ফো লিলিবি অ গা ছমোথা হুপি হাসা পিবি গা তে বি থা গা গা পি ছিবে সেটিমা বি নিহা খো ছো হু ছমোথা হুপি হাসা পি গে তে বি ছমোথা হুপি হাসা পি গ গুই ফু ও বা নিহি গুই তে দা ছমোথা হুপি হাসা পি গে খাচো বি গুই ফু তে হা ফু বি অ খো ও ছি ও ফু খি গা বুলে সেটিমা বি অ খো হি ছি খো না বি ছমোথা ফু জা পি হা কি জো বি ছমোথা ফু গা গা পি তো তে খা ও লি তি তো লা শিউ ছমো তে হা তে ছি খো বা গা দা কি ও বো ছি গা শিউ ইয়া ইয়া ইয়া এ গা মা গা সি গি বি গা ছি তে দা লা ছে মাহিসে ইয়া ইয়া ইয়া এ গা মা গা সি গি বি গা তে বি তে ছি ও মা বি তে মা গা খো দো ছো লে তে কি মে কি বি ও খো সো কি শিউ সে তে মা বি না নি না গি বি ফো তে ছি ও মা বি তে মা গা খো দো ছো লে তে কি মে কি বি ও খো সো কি শিউ ছি বে হা দে চা চা চা লো খো লে তুয়া ছিপো গগলা বিপু খি ও হা তে ছি ও বা বা জগা শিউ ইয়া ইয়ে ইয়া এ তে ছি মা বা সে হি হি হা গা পে সি গ মা গ পে সে তে মা বি তু জ শো শিয়াও সি ছি তে মা গো জ ইন শিয়াও নি ছি কো মা দা না নে ইয়া ইয়ে ইয়া এ থা সি গ মা গ বি ও লো জো মা গ জো শিউ ইয়া ইয়ে ইয়া এ থা সি গ মা গ বা জো মা বি তা বি হা থা গা জ তে ছি ইয়া ইয়ে ইয়া এ থা সি গ মা গ পে বি লি মা জু গা বা ও বা নি হি সি ছি কো গা জো ও পা ও ই ও বা ও গা গা চা কি লে আ কো পে বা তা বি ইয়া ইয়ে ইয়া এ হি থা গা হা গ গা পি বি গা গা জ তে দা লা ছে সে মি জে তে তে গ গা তে মো মে গ তে চা গা গা তে গে চা দা লে সে কো বি ও জা জে লে ও পা ও ই গা গা চা কি লে আ কো পে বা তা বি ইয়া ইয়ে হি লে আখো হা কি জো বি ইয়া ইয়ে ইয়া এ হি থা গা হা গা গা পি বি গা তে কে হা লা হা দে গা নি গা হা সা হি জো তে জো বি থা নি লে জি লে দি লে গা হা গা গা লু কি সি কি না হাই কি মা ফো জি দি ইয়া তি পো লি লি সি লা মু লা জি ও কে বে দা লা হে লা জি বি গা ইয়া পো বি গা গা গা তে কে হা লা সে তি মা বি ইয়া ইয়ে ইয়া এ হি থা হা সা পি বি গা তে বি থা গা নি গা কোয়া বা তো তাও ই তে হি খো হা হি চি নি গা ছি পো বি গা গা তে দা বি অ থু চু জে তে বা গা হি গা ফা জো শিউ শিয়া জে গাই তাও ছুই সে ছি তে মা লি লি গা ছি তে গু গা তে বা জো শিউ ছি বে সে তে মা বি ইয়া ইয়ে ইয়া এ হি থা দা গু জা গু গা তে গা মু বি বি অ থু ফু লি জি গু গা তে গু নি ছি গা হা অ মা ফে ছি বি ছো থা হা সা গা গা বি গু তে হা সে ছি তে গা শিয়া জে গাই তাও তে জা হা অ মা ফে সি বি ছো থা গা হা গা গা পি বি গা তে গু জো জা তে হি লে মা ছি গা তে গা শিউ